0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমু উমর কেফানা আলী কেফানা দেবে কালুং মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মিহার মিদানি মিতা দা একেলে দান্তানা নুগসবিক দুঙ্গুয়া গা মোদার দাম লাগে মি
1: ও এহেন তোয়ার হুনু গাদা তমিয়াদু
0: হুনু
1: ওয়ারা গাদা হেম কমেস কালা জুস পেটি ফিনি এচেন হিফান তা দানি
0: এতানা গোসা ফিনি এচি গেননানি এচি বোমবা গাদিয়া দারা কোনো গেনদা
1: আ কুরিং গেনদিয়াম কামকুনু দানে দো
0: আ এতানা গোসা অর্ডার জাহালি মা এতানা গেনেস দেন ডেলিভারি করতে
1: মুদ দাম ইহুন বেনু ওয়াহম হুরি হ্যা চে গোত লিবেত মাজা কা আরমি দে মাসকাশি মিকাহলে
0: অর্ডার দিনি মা হুরি হ্যা চেস গেনেস দেনে হাম
1: কি হা কুরিয়ে কো অর্ডার দেন জে
0: হাজ্জামেন গা গদিয়া জার মুদ গোস গা গনকান এগার জাহালা কান হা অর্ডার দিনি এগার গড বায়া গেনেস দে সে কিয়া
1: লিবে ওয়াগো তো দাম
0: ওয়াগো ই নো লিবে না কাম কান মিরহান না নন কি তিবেনি
1: No, no, no, no. Tirash, I can't live in a kayenge. Inge? Gama, sekachin, no, the bonus. Bamukyo live in a kayenge. Come, moose, make us me har. No?
0: Huria, I can't live in a mirror.
1: Huria, I can't live in a
0: kong, I can't live in a vessel. No, no.
1: Tirash, kong, gamos, no, live in a kashikale.
0: Kashikale.
1: Kashikale.
0: Jamming a bapam and goat, you have seen none a kashikoga.
1: ಕಹೆನ್ ಹೊಟ್ಟಕಸ್ ನದು ಬೇನೆನ
0: ಕಾರಿ ಕೇವಲ ಸುನ್ನಾರ ಮಿಹಾರ ಸಜ್ಜಮ ಗೇ ಕಾರಿ ಇನ್ ಗೇ ಗ ರಟ್ಟಸೆ ಗೇ ಗ ಎಗ ಹೋಗ ಐಬ ದೊಂ ವೆಫಾ ಕಂಡಾ ವೆಫಾ ಫಾಸ್ ಗಂ ಕಾಸಿ ಕೋತಿ ಅವನಿ ಹಮನ್ ನದು ಬೇನೆ
1: ತೀರ್ ಗುಣಾಲಾ ಹಸೀದಾ ಇನ್ನ ಗೇ ವೆಸ್ ತಿಬುನೆ ನೆಮ ವರಂ ಮದೀತ ಆಕಶಿ ಕೇ ದೋ
0: ನೂನೆ ಮಿರೆ ಸುಕ ಕಾರಿ ಕೋ ಮಿಹಾರ ಹಮೈ ಬಗಿನ ಇನ್ ಹಮ ಹದ್ದೈ ಗೋತಿ ಗೋತಿ ಗಲ್
1: ಮಿಹಾರ ಕಾಶಿ ಕೇ ಜೇನೆ ಹಮ ಹದ್ದನ್ ದೋ ಏರು ಎಕಲ ವಲು ತೆರೆನ್ ಲಿ ಬೇಗೋತ ಕಣ್ಣು ಲಿ ಬೇನೆ
0: মিহার মেরা তো ভালো তেরে একবার মাদুয়ানে হাজ্জা দেম বারাক গিনাং মিহেন উড়ে রুগো বালান দো ভালো তেরে গাছ গাছ দম কষ্ট হরে তো বেগা কোন আদি পেশন পেনো মি
1: হরে তগস
0: কমে সারা কা বারাক মাদু ভালো তেরে গাল মিহেন গো গোতি গোতি গহন না
1: মিহার দেন দিবনা হেন হাম ওয়া কুডাবে গে মিদানি দেন জেহেনি হাম বেনো বাচে হাদ দন দো
0: গোতি গোতি গ মিহার হাম মিহেন হাদ দন
1: মি ওয়ালুতেরেন কুরিগলি বেনে মি কাট্টল কহলে চি বাইক কহলে বাই বাবে বাবতুগে কাট্টল তিরশু গওয়ালুতেরে একহলে এবস কহলে এবস মাওতিগে কাট্টলেন হরেতা
0: দান্ডতাও গহাদ দানে
1: দান্ডতাও
0: দানো নাগাগেন উলেমে হা
1: সুইট পটেটো দ কাট্টল হাম
0: হাম
1: আহনমে রশুগ হুননানে কুরুকুরু কাট্টল কিয়া আছে হাম ওয়ালুতেরেন মি ওয়াকি মৌসুমে গম কোন্নন জে হেচে তিরশুগ হরেতা
0: ইবা এঙ্গে তিগে গহে মিহা গনেস কি মিহা দানি এডাম ফোনোয়া তিগে গহে
1: এডাম ফোনোই এ ওয়ার কুরিং হাজ্জ বনি তিগে ওয়াহাক মিদিয়া হারু কন্নেগে
0: এ নাজিয়া ফোনোই গাস মিহা রাজ্জ ওয়াকিম ফোনোয়া
1: হাজ্জ মি নাজিয়া ফোনোই গাস কি নে মনি
0: মেঙ্গে ইয়াবি গতে দেন নাজি আতা এঙ্গে নে ইয়াবি গো
1: মিহা তি ওয়েও দো কি আনি দেন কি হা দো হে বেজে
0: আদি হাজ্জ ইনদি তানো এ হাগিনা দো
1: এবা হে দেত
0: আ
1: সালি কামু দন্যা ওয়ার গিনা গে গে ফুরাব জাহাবা তি মারম মিরু কাটলে
0: এগে গাক আদি নোলে নো অর্ডার জাহাগে
1: আ রাঙাল ইঙ্গে মিয়াদু হেম বিম দেন মুদে তি দানি কুদিন গোয়াগেন হাজ্জ এরে নে বা
0: ওহ নে রে
1: হা বালং ইন্নানি
0: হাজ্জাং হাই হা মুদা কাই হাই হাই নো আর
1: আ হা গায় নো এদো
0: মুদান এরে হিবে দেন সিহি কাং কাং হুন নগত নে রে নি
1: এরুনি মদেম বা উন্দগো মা উন্দগো দে এনু
0: আ হে ভাই মি হাক বা উন্দগো এমি হাক বালাগেন তাওলে মা
1: আ রাঙ্গাল হিঙ্গা মুড রাঙ্গাল কল্লা কা লাভে কল্লা ভে গেনেস তেমবি
0: মুড রাঙ্গাল লা মুলিন সুন্না
1: হেনে নো আ কমমেস লাভে কোন কমমেস কাহলা কমমেস বাওতে গে ওয়াত্তর তাকে গে লাভ তাকা কুন্দো একি মি হুন আসর কুরনি হাজ্জা হাজ্জা এমে মুড রাঙ্গাল ওয়ালা বনে বা
2: ಇನಿ ಫೆಮ್ಮಲಕೆ

ম্যাং আল্লাহ এমমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এম মাম্মা ইয়াকা এ বাপ্পা ইগি কিবা মি এমমেহা মিস্তাকুননি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বালুং গে দারিফাসকল ইয়াফহু কাবিলা তাকা দারিকল তাকা ওয়াংহা তাকং এবামি হুন লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরাফ ওয়ে উলমাট্টাকা কামমিহেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামগে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমান ওয়ারাগ গাদেন আঙ্গওয়াফাওয়ে গ্যাত্তিমা গে কামগে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেন্নং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমুং মক্কাগে মুশরিকুংগে উদগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায়াত দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবা মিহুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরিফাতিবি নামেস আবু লাহব আওহারুম মুশরিকুং কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসুই শুআইব গফানু দীন গোয়ালেবুম একলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একলে গফানা দিমাকুরি এবা মিহুন মিফাদান দেন্নে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ওয়ালাউলা রাহতুকা লারজমনাকা ওয়ামা আনতা আলাইনা বিআজিজ মানাই আদি কালে গফানু গে গ্যাত্তিমা গে মিস কলন ওয়ানামা তিমাম্মেন হামা কাশাওয়ারুম বেস কালে গফানু রাজম কুলাই মুহে আদি কালে গফানাকি তিমাম্মেন গে মাচ্চা হুননেবি ইজ্জত তেরিয়া কি মুন নুনে শাক্কেনে শুআইব গফানু গে কওমু গে মিহুন গে নুবাকামু একলে গফানু মান আল্লাহ সালামাক কুরেবি একলে গফানু গে গ্যাত্তিমা গে মিস কলু গে সাবাবুন কাং মি আয়াতুন সাফু কম ইগে গ্যাত্তিমাগে কামুগে গুলুং দেমেহেট্টুমাকি দে দুনিয়েগে বাজ্জবেরিকান লিবেনে কামেক্কান আঙ্গাওয়া কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়াফাবে মান সাররাহু আন ইউবসাত লাহু ফি রিজকি ওয়া আন ইউনসা লাহু ফি আছারি ফালইয়াসিল রাহিমা মানাই তিমাগে রিজকু তানাওয়াসু মাশা তিমাগে হাঁদাং গিনা দুয়াহু দেমিহুরুমাং এদেমিহা এনাগে গ্যাত্তিমাগে মিহুন না গুলুম বাদহে কুরা হুশকামে আদে গ্যাত্তিমাগে মিহুনগে হালু বালা এবে আমিহুন না বেবুন ওয়ারাকুং হেওফোরুয়া উলুমাকি কোম্মেহেন কুরঞ্জিহে কামে এগুলুং কান্ডালুমাকি আল্লাহুগে কোফায়া আযাবাং হুশেহেলে কামে মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা এফাদ মিহুন না রিয়ামে দুয়াহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুগে বেল্লেউমুং বল্লবা বডি নুগান্নমানে।

0: সম্মন গ্যাডু দিভে এফএম, দিভে এফএম, দিভে নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস দিভে এফএম।

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহকে ইসমুফলুম ফসা গেল আমি
1: হামিম
0: হামিম মিয়া কুরতগে মোরাদ দিন বডগে বানি আল্লাহ
1: ওয়াল কিতাবিল মুবিন
0: বায়াম বেগেম বা ফৈগন্দে বা ওয়াহী কুরবমে

এই থিমান রাসখালাঙ্গে হাদ্রতুঙ্গে আমরেখামগে হামাকাশারুং রাসুলুম ফনুবা খালাকুখামগা থিমান রাসখালাঙ্গে বোডগেম্বামে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: Nodi heke megahertz divay FM. Abadwis emme gatuka.
1: আমি শাবিয়ানি মিশোকে তেনে কোরিন ফাহা কল দিন হামে একানি মাসেকেতেকে নুনে হওয়াল কল নি বারে হিগাম সেগমেন্ট তে সেবা হিসা কোরমুন দন নুনে এহুন তেনে গেনস্তে মুন দন এবকতুন শারহ মিবা মিহমানাল দেনে দে

0: বুনিয়েব করে দেবেন।
1: করিয়ে দিও, ইটস লাইক এন এডিয়াম, আই নো আই নো, জান্নাত করিয়ে দে।
2: দেমতি হামা আন্তরিসওয়াফদ বরং আদিয়া খিলাফ খবরে মে দোসর বাইনলাকুয়ামি বক্স অফিস হা সোশ্যাল মিডিয়াগা এমে বড় হালবল কামিং উফদ্দা মুলি ইন্টারনেট কুডওয়ালাফওয়ানি চাইনাগে বরং আদাগে কুড বাজেট কুং হাদাফওয়া অ্যানিমেটেড ফিল্ম নিউলাই মে অগস্ট মোগে ফাসওয়ানদু সিনেমা তাকন নেরনু মি ফিল্মকি ফিল্ম হেদুমুগে এভিস তামরিনেন জিন এমেন নামাকাকিয়া জুয়ানকা এনেগে উমুরুম ফাস্তুলসারুমতি গে মাম্মা সানফং বেগিং হেদি ফিল্মে দারিফুলু ফিল্মেন হেদুমা দেকুনু হুয়ফিং হাগিগতকান হাদাদিনমটকা ইতুরু এভিস ইনভেস্টর কুনওতা টিমেগে এহিয়ানুলা এমমে কম্পিউটারে পেনুকগিন মুলি ফিল্ম নিম্মালি ফাস সাহারুগে বুরমাসেকাতুম ডাইরেকশন অ্যানিমেশন স্ক্রিপ্ট মিউজিক আদি ফিল্মগে হুরিহা ক্যারেক্টার তকং আডুয়েলুমগে হুরিহা কামেবেস কুরি হামেকিনি মিদেমা ফিল্মগে ক্রেডিটুমবেস ইতুরু একহুগে নামবেস ফিন্নাকনি পোস্টার প্রিন্ট কুরমা দেমাঙ্গে আতুগা ফ্যাসানেতুম পোস্টারবেস হেদি আতুম কুরহাগেন নামবেস ওয়াহাকেকি মিয়েনু ফুরতম নুয়দু সিনেমা তকুম ফ্যাদানুলেবে ফিল্ম মুলিন ফ্লপবি এই ফিল্মগে অ্যানিমেশন ইনতিহায় গোসেফা গ্রেফিক্স আদিয়া হিলাফত দাবমুং একম কো সোশ্যাল মিডিয়াগা মিহুং মি ফিল্মুগে কডকম মালামেকুং মিমেকে গুতুগা ভাইরাল কল্লুমায়কিগা মজলকং হাদাফা ফিল্ম বালন সিনেমাতাক মিহুং ওসেন ফেশি
3: What if a movie became popular because people thought it was terrible? That is exactly what is happening in China with New Lie.
2: ফিল্মগে অ্যানিমেশন কাডাকামুং মিয়াদু মি ফিল্মু মিবানি এতা মিলিয়ন আমদানি হোদাম ফাশা বক্স অফিস হ্যারাং কোল্লাফা মিফারু ফিল্মে মি কামিয়াব ভি ফিল্ম মোলুকামাকন্নু ফিল্ম কাডাকামুং বক্স অফিসগে মি হাবারা একিগা কুরিয়ান হরি ব্যাতেক দিউমগে কুরিং মিয়া হিসাবং মিউজিক ব্রেক এন্ড গানা রীতি লাভে কফো এমএফএস মিশোগে ইতুর ব্যাথকা একে অন বদল করানা

আল্লাহকে আলো থাকুন নে দিয়া ব্যামি হন তিমাঙ্কালে গে ফান বাস হামা কাশ বারু তিমাঙ্কালে গে ফানি দিয়া ব্যামি হুঙ্গে গাত ফোন বেবি আমানা তেরি রসুল কিমে।

0: আদি খাণ্ডু এ গুত এবাহি এ খাণ্ডু ইরুবেবি গুত হিমেং খামায়কু দু কল্লাভাস হামাকাশ্বরু এউরেন্নি গারগু কুরবানে লস্করকি
1: كَمْ تَرَكُوا مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ
0: كِتَكْ كِتَبْ بَغِيْچَا آئِ كِتَكْ كِتَنْ آر اِوْرِنْ دُوْكُرِهِيَ
1: وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ
0: عَدِ دَنْدُ تَكَائِ رِيْتِ گَيْگِ وِسْمِهِ
1: وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ
0: আদি উফালুগা এউরেন দিরি উলুনু খামগাবি নিআমাতুগে তানাবাস দিরি উলুমে
1: كذلك وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ
0: খান্তং হুরি এফাদাইনে আদি তিমান রাসকালাঙ্গে এতাকেতি এহেম বায়কা ওয়ারতা কুরবিমে